0: sarili po na isa face.
1: বিভিন্ন রোগ সমস্যা ভয় গ্রামে পড়াগি খুশি কোনো খাবার
2: সময়কেই শহর পাঁচশাড়ি ভর্তি আপনা চোখ নদী রয়েছে কৌশল্যা হাসপাতাল পাঁচশাড়িমা এই শনিবারক দিন মহিলা তথা স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর সৃজনা পোখরেল দ্বারা মহিলাহরূপ সম্পূর্ণ রোগ চেক যাঞ্চ তথা পরামর্শ সেবা দিয়েছ
1: বালরোগ বিশেষজ্ঞ রোশন পোখরেলবাট বালরোগ চেক যাঞ্চ তথা পরামর্শ শুল্ক করিনেছ
2: সাধারণ সর্দম তথা ল্যাপ্রোস্কোপি বিশেষজ্ঞ হর্ষিত পাঠক দ্বারা পেট পিতাফাইলে আন্দ্রাশয় হর্নিয়া এপেন্ডিক্স লগায় কাঠাকুটি হয়ে চিকিৎসা তথা অপারেশন অশুল্ক সেবা দিয়েছ
1: বিভিন্ন রোগ সমস্যা ভয়গা বিরামীহরু সময়মাই চেক যাঞ্চ গরাই মৌকাকো ফাইদা লিনুহোস
2: সম্পর্ক নম্বর 084-0-192 র 4-0-310 কৌশল্যা হাসপাতাল

করে থাকুন, হাতে পারে ভাইরাল অনুকূল একজন ইসলাম ছাত্রী মহা এই বলে প্রবন্ধ টি হাতে পারে আলোচনা কামিক আসেন ইয়ান আসেন সব অনুক বাইরে পার্টি দস্ত দেখেন স্যার যারা পূর্ণ আসলাম সব দেখে বছর কাজ করা তিনি ছোয়ার নেবে এছাড়া সাংসদ প্রস্তাব দিয়ে ব্যক্তি যখন দেখে গেছেন তখন তার মাটি তারা উঠে গেছেন সরকার নজিকে উঠে গেছেন পত্রকার ও বিভিন্ন সঞ্চার মাধ্যম আহত ব্যক্তিরা আর এখানে ব্যক্তি নিয়ে তিনি মাইক অনেক নজিকে মুখে রাখে বস্তু দেখেছে সাংসদ প্রস্তাব দিয়ে

যারা সন্ত্রাসবাদী আপনি খারাপ খানা রোজি সংস্থার কিছু নিজ সংস্থা প্রতিষ্ঠায় হার হোক।

ক্রিয়াকলাপ জিলা প্রাধিকারের পর দিয়ে আমরা যান কষ্ট হয়ে গেলাম জিলা প্রাধিকারের পর দিয়ে চলে গেল ঘটনাটা সম্বন্ধমাত্র জিলা প্রাধিকারের পর দিয়ে জানকারি দিল নির্মাণ সম্পন্ন হয়ে

মেরে খেতে বাড়ি পয়সা খরচা খাইয়ে দিয়ে বড় খেতে মাছ খাইয়ে দিয়ে